ভাঙিদারি সহিত শেষ করুছু আজির পুরাতন কার্যক্রম কু কার্যক্রমের শেষ কণ্ঠ শিল্পী দিলে নারায়ণ বেহেরা রচনা করলে গীতটি ক্ষীরোদ চন্দ্র পোথাড়।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখাল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্ক দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
4: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
4: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: বর্তমান শুণু গীতটি এত্রাস চলচ্চিত্র কণ্ঠদান করছেন অলকা ইয়াগ্নিক উদিত নারায়ণ।

শ্রদ্ধা বন্ধু, স্নান পূর্ণিমা দিন মহাপ্রভু শ্রীজগন্নাথ শ্রীবলভদ্র ও দেবী সুভদ্রাঙ্কর মহাস্নান হুয়ে। শতাধিক ঘড়া সুবাসিত জলরে হুয়ে এই দিব্য স্নান। ভক্ত মানে এই অপূর্ব দর্শন পাই নিজকে ধন্য মনে করতে, কিন্তু এই অত্যধিক স্নান পরে মহাপ্রভু জোরে পড়ন্তি। এই সময় প্রভু ভক্ত দর্শন দিয়ে না। এই গুপ্ত অবস্থাকে কুহযায় অনবসর বা অনুসর।

এই অনবসর আমি এক মহান শিক্ষা দিয়ে। প্রভু ও ভক্ত সম্পর্ক কেবল দর্শনের নুহে অপেক্ষার মধ্যে রয়েছে, বিরহ ভিতরে মধ্যে প্রেম অছি, দূরতা ভিতরে মধ্যে অছি নিকটতা। কালিয়া সন্ত আমাকে শিখান্তি জীবনরে কেবে কেবে প্রতীক্ষা মধ্যে আবশ্যক, কারণ প্রতীক্ষা পরে মিলুথিবা আনন্দ অধিক গভীর হয়ে। আসন্তু এই অনবসরর পবিত্র অবসরে আমি প্রার্থনা করিবা, হে মহাপ্রভু তোমার আশীর্বাদরে আম জীবনর দুঃখ দূর হেউ, ভক্তি প্রেম ও করুণার আলোক সবুঠি বিস্তারে

0: বাজি বিদায় নেওয়া পূর্ব লিখি রাখুন আমার
1: হ্যালো আকাশবাণী পুরীর
0: ফোন নম্বর পিনকোড 06752 নম্বর হচ্ছে 297758 আজ সময় হয়ে যাই তবে বিদায় দিও সন্তোষ কু
1: রুচি জয় জগন্নাথ
2: প্রচার কলু ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী উপস্থাপন করে সন্তোষ কুমার লেঙ্কা প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখাল, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হেইছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরে রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
4: শ্রোতাবন্ধু বন জঙ্গল আম জীবনর প্রকৃত আধার যা কি বোধহুয়ে বর্তমান যুগরে আমি মানে ভুলে যাচ্ছে বৃক্ষলতা আমি অম্লজান দিয়ে জলবায়ু নিয়ন্ত্রিত করে ঋতু পরিবর্তন স্বাভাবিক করে হানিকারক কিছু গ্যাস পরিবেশ সফা রখে এছাড়া মাটি ধসি যা পরি সমস্যাঠ আমি সুরক্ষিত রখে ভূজল সংরক্ষিত করবার সহায়ক হুয়ে এমিতি অনেক কিছু তেমন জঙ্গলর সংরক্ষণ আজিকালির মুখ্য সমস্যা এবং এর সুরক্ষা আমার সমস্ত বহু জরুরি বর্তমান চলন্তু কার্যক্রম শুনবা ডন চলচ্চিত্র গীতটি কণ্ঠশিল্পী আলিশা চিন্ময় মহালক্ষ্মী এবং সোনু নিগম

এই গীতটি সহ শেষ করুছু আজির শ্রীক্ষেত্র সুরভি কার্যক্রম কার্যক্রম শেষে আপনার শুনলে ইয়ে দিল চলচ্চিত্র গীতটি কণ্ঠস্বরূপী নীরজা পণ্ডিত এবং অভিজিৎ।

0: নমস্কার, জয় জগন্নাথ। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু যুববাণী প্রেরণা কার্যক্রমর এক নূতন এবং নিয়ারা অধ্যায়কু।
1: সাথিরে অছু আমি আপনঙ্ক যুবসাথী মু বিষ্ণুপ্রিয়া
0: আও মু ভাগ্যশ্রী। যুববন্ধু, ছোট বেলু আজ যে আপনার সমস্ত কিছু না কিছু খেল খেলে আসুবে, সে পড়িয়ার হো বা ঘরে হো, কৌশি প্রকার ক্রীড়ার যেমিতি হলে জড়িত হয়ে রয়েছে। আমি সমস্তে খেল দেখা ভাল পাও, কে ক্রিকেটর দিওয়ানা তো কে ফুটবল, কে হকি তো আও কে ব্যাডমিন্টন প্রশংসক, কিন্তু কেবে ভাবিছেন কি এই খেল পড়িয়ার ঘটুবা প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক রেকর্ড ও প্রত্যেক সংঘর্ষর কাহিনী আম পাখকু কি পৌঁছায়?
1: সত্যরে ভাগ্যশ্রী, বেলে বেলে মতো ভাবিলে মধ্য আশ্চর্য লাগে, যেতবেলে জনে খেলাড়ি বিজয় হাসল করন্তি আমি কেবল তাঙ্কর পদক কিংবা সেই ট্রফিকু দেখু, কিন্তু কেবে ভাবিছ সেই সফলতা পছরে থিবা এই বর্ষ বর্ষর পরিশ্রম সংঘর্ষ আও তাঙ্ক ত্যাগর কাহিনীকু লোকঙ্ক সম্মুখকু কি আনন্তি?
0: কি আনন্তি?
1: ক্রীড়ার খবরদাতা বা ক্রীড়া সাংবাদিক মানে?
0: ঠিক কহিল, ক্রীড়া সাংবাদিক মানে কেবল সংবাদ পরিবেশন করন্তি তাহা নহি, সেমানে ভাবনা, উৎসাহ, বিজয় পরাজয় এবং ইতিহাসকু মধ্য শব্দরে জীবন্ত করে দিয়ন্তি। সেমানঙ্কর কলম ও কণ্ঠস্বর যোগু খেল কেবল পড়িয়ারে সীমিত হয়ে রহে নাই।

0: যুববন্ধু মনে রাখন্তু, খেলা কেবল শরীরকু নুহি মনকু মধ্যে সুস্থ রাখে। আও ক্রীড়া সাংবাদিকতা কেবল খবর নুহি বরং খেলার ইতিহাস, ভাবনা ও সংঘর্ষকু সমাজ সম্মুখকু উপস্থাপনা করে।
1: শ্রোতাবন্ধু, এই খেল মানুষ জীবনের শৃঙ্খলা, একতা, পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসর বিকাশ করে থাকে। কিন্তু এই খেলাড়ি মানকর সফলতা, সংঘর্ষ, পরিশ্রম ও ক্রীড়া জগতর বিভিন্ন ঘটনা মান লোক মানক পাখে পৌঁছাইবার এই ক্রীড়া সাংবাদিক মানকর অনেক অবদান রয়ে থাকে। আও সেমানকর সেই নিষ্ঠা, সাহস, নিরপেক্ষ সংবাদ পরিবেষণ কু সম্মান জনাইবা পাই প্রতিবর্ষ 2 জুলাই কু আমি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস ভাবে পালন করি আসুছু।
0: তেবে কহি পারিবে কি ক্রীড়া সাংবাদিক মানে আমি কাহাকু কহি পারিবা? যেউ সাংবাদিক খেল সম্বন্ধীয় খবর সংগ্রহ করি বিশ্লেষণ ও প্রসারণ মধ্য করন্তি সেমানকু ক্রীড়া সাংবাদিক কোহাজে। সেমানে খেলর ফলাফল মাত্র নুহি বরং খেলাড়িক জীবন, প্রশিক্ষণ, আহ্বান, সফলতা ও ক্রীড়া নীতি সম্পর্কে মধ্যে সমাজকু সচেতন করন্তি।
1: আও আজিকালি তো আম ভারতরে এই ক্রীড়া সাংবাদিকতার লোকপ্রিয়তা দিনকু দিন বড়িবারে লাগিছি। সে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ওয়েবসাইট মাধ্যমে লক্ষ লক্ষ লোক খেল সম্পর্কিত খবর পাই যাওছন্তি। আও আমার গর্ব নীরজ চোপড়া, পিভি সিন্ধু, মীরাবাই চানু, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি ও অন্যান্য খেলাড়িক সফলতাকু ঘরে ঘরে পৌঁছাইবার এই ক্রীড়া সাংবাদিক মানকর অব

0: যুববন্ধু, বৃক্ষ হেউছি প্রকৃতির অলঙ্কার, বন হেউছি পৃথিবীর জীবনধারা। এই কথারে বনর মহত্ব স্পষ্ট ভাবে প্রকাশ পাইছি। পৃথিবীরে তো জীবনর অস্তিত্ব কহিলে বন ও বৃক্ষ এহা উপরে নির্ভরশীল। বন যে কেবল সবুজ গছর সমাহার তাহা নুহে, এহা মানিষ, পশুপক্ষী, কীটপতঙ্গ, জীবাণু ও সমগ্র পরিবেশর জীবনরেখা মধ্যে। আমি যেতবে নিঃশ্বাস নেউছি, নিঃশ্বাস নেওয়া পাইঁ অম্লজান, পিইবা পাইঁ শুদ্ধ জল, খাইবা পাইঁ ফল ও খাদ্য, রোগরু মুক্তি হেবা পাইঁ ঔষধ, ঘর নির্মাণ পাইঁ কাঠ এবং জীবন জিইবা পাইঁ সুস্থ পরিবেশ, এসবু বনর হি অবদান।
1: কিন্তু ভাগ্যশ্রী, দুঃখর বিষয় এইয়া যে মানুষের অসচেতনতা ও স্বার্থপরতা যোগু বন সম্পদ দিনক দিন কমিবার লাগুছি। শিল্পায়ন, সহরীকরণ, খনি খনন, রাস্তা নির্মাণ, অবৈধ গছ কটা এবং জনসংখ্যা বৃদ্ধি যোগু বিশ্বর বিশাল বনাঞ্চল মধ্যে নষ্ট হেবার লাগিছে। আউ আপনা জানন্তি যুববন্ধু, এহার পরিণাম স্বরূপ পৃথিবীর তাপমাত্রা বড়ুছি, জলবায়ু পরিবর্তন ঘটুছি, বন্যা, মরুড়ি, ঘূর্ণিঝড়, ভূস্খলন এবং বায়ু প্রদূষণ ভলি বিভিন্ন সমস্যা মান আজ আমার আগে মুন্ড টেকি ঠিয়া হয়েছি।
0: হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, ঠিক কহিছ। এই ভয়ঙ্কর পরিস্থিতি কু দূর করিবা এবং লোকক মনরে বৃক্ষ রোপণ ও বন সংরক্ষণ প্রতি সচেতনতা সৃষ্টি করিবা উদ্দেশ্যে প্রতিবর্ষ জুলাই মাসর প্রথম সপ্তাহ কু বন মহোৎসব সপ্তাহ ভাবে পালন করা যায়। আর তুমি তো জানিছ, বর্তমানর বিশ্ব জলবায়ু পরিবর্তনর গম্ভীর সমস্যার সম্মুখীন হেউছি। কার্বন ডাইঅক্সাইড পরি গ্রিন হাউস গ্যাসর পরিমাণ বড়িবা যোগু বিশ্বতাপন মধ্যে বৃদ্ধি পাউছি। বন এই গ্যাস কু শোষণ করে পরিবেশ কু সন্তুলিত রাখে, তেণু অধিক বৃক্ষরোপণ হেউছি জলবায়ু পরিবর্তন সহ লড়িবার সবুঠারু সরল ও প্রভাবশালী উপায়।
1: শ্রোতা বন্ধু, ভারতরে বন মহোৎসবর আরম্ভ 1950 মসিহারে হইথিলা। দেশ স্বাধীন হেবা পরে বন

0: যুববন্ধু আজির কার্যক্রমে তো অনেক কথা হলে তা সহ ঢের সারা গীত মধ্যে শুনিলে কিন্তু এবে সময় হয়ে গেল কার্যক্রমকে আজির অধ্যায়কে এখানে সমাপ্ত করা কিন্তু তা পূর্ব আজির কার্যক্রমটি আপনার কিপর লাগিছে সে বিষয়ে আপনার মতামতটি আমাকে চিঠি মাধ্যমে নিশ্চিত জনাইবে। চিঠি লিখবার ঠিকাটি হচ্ছে যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী পিন নম্বর 752001।
1: তাসহ আপনার মূল্যবান মতামত আমাকে SMS কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবা পাই আম ফোন নম্বরটি হচ্ছে 9437037892।
0: এতে সহিত যুববাণী ও আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই এবে হি ডাউনলোড করন্তু নিউজ অন AIR অ্যাপ।
1: তবে আজি পাই বিদায় নেউছো।

শ্রোতা বন্ধু, আম সুস্থ জীবন নির্বাহ পাই স্বচ্ছতা বজায় রাখিবা নিহাতি জরুরি। ব্যক্তিগত স্বচ্ছতা যেতিকি আবশ্যক, আপনার পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিবা সেতিকি আবশ্যক। তেণু আমি সুস্থ নিরাময় জীবন অতিবাহিত করিবা পাই স্বচ্ছতাকু আদরি নেবা। মিলিমিশি আম প্রধানমন্ত্রীঙ্ক স্বচ্ছ ভারত অভিযানর ডাকরাকু সফল করিবা।

শ্রোতা বন্ধু, বর্ষা ঋতুরে আমি অধিক এই সময়রে জলবাহিত রোগ যেতে কি ক্ষতিকারক, প্রদূষিত পরিবেশ।

0: আসন্তা 4 তারিখে অনুষ্ঠিত হেব। AIEEAPG পরীক্ষা পূর্বাহ্ন 10টা-12টা মধ্যে এবং JRF ও SRF পরীক্ষা অপরাহ্ন 3টা-5টা মধ্যে হব। উভয় পরীক্ষা কম্পুটর ভিত্তিক হব বলে NTA পক্ষ সূচনা দিয়েছে। পরীক্ষার্থী মানে অফিসিয়াল ওয়েবসাইট মাধ্যমে ডাউনলোড করে প্রবেশপত্র পাইপারে। ভারত ইংল্যান্ড মধ্যে পুরুষ বর্গ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আজ আরম্ভ হচ্ছে। পাঁচটিকিয়া এই সিরিজের প্রথম ম্যাচ আজ চেস্টলি স্ট্রিট্র রিভরসাইড গ্রাউন্ডে খেলা। ভারতীয় সময় রাতে 10টায় এই ম্যাচ আরম্ভ হব। শ্রেয়স আয়ারঙ্কর অধিনায়কত্বে ভারতীয় দল এই সিরিজ খেলিবাকু যাচ্ছে। দলরে বৈভব সূর্যবংশী সামিল অছন্তি। দ্বিতীয় টি-20 ম্যাচ শনিবার দিন মঞ্চেস্টরে এবং তৃতীয় ম্যাচ আসন্তা 7 তারিখে নটিংহামে খেলা। সিরিজের চতুর্থ ম্যাচ 9 তারিখে ব্রিস্টলে এবং পঞ্চম ম্যাচ 11 তারিখে সাউথহ্যাম্পটনে খেলা। ফিফা ফুটবল বিশ্বকপ টুর্নামেন্টর 32তম রাউন্ড ম্যাচ আজ রাতে আটলান্টাঠারে ইংল্যান্ড এবং কঙ্গো গণতন্ত্র মধ্যে খেলা। অন্য এক ম্যাচ সিয়াটেলে বেলজিয়াম সহ সেনেগালর মুকাবিলা হব। ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারাঠারে আমেরিকা সহ বোসনিয়া ও হার্জগোভিনা মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদ পুনিথরে। নয়াদিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন সড়ক প্রকল্প নির্মাণকে কেন্দ্র ক্যাবিনেটর মঞ্জুরি। দেশব্যাপী আজিঠারু লাগু হেলা ভিবিজি রামজি আইন অনুযায়ী শ্রমিকঙ্ক পাই বর্ধিত মজুরি। ভারত মালয়েশিয়া মধ্যে সব কমিটি বৈঠকের দ্বিপাক্ষিক সামরিক সহযোগর সমীক্ষা। শ্রী অমরনাথ যাত্রা পাই মূল শিবিরে পৌঁছিলে প্রথম পর্যায়ে তীর্থযাত্রী দল। এবং আজিঠারু আরম্ভ হেউচি ভারত ইংল্যান্ড পুরুষ টি-20 ক্রিকেট সিরিজ। সংবাদ শেষ হেলা।
1: ଆକାଶବାଣୀ କଟକ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଶୁଣନ୍ତୁ। ଯାଜପୁର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ
2: ସୁଦୂରରୁ ସଦୂର ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର ଉତ୍ସବ ମହୋତ୍ସବ ସଭାସମିତି ସମାରୋହ ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଏବଂ ସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ ଯାଜପୁର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ। তথ্য দিয়েছেন আমার যাজপুর সংবাদদাতা প্রিয়রঞ্জন কর এবং উপস্থাপনার মো মহেশ্বর সাহু। যোগ কেবল সুস্থ স্বাস্থ্যর মাধ্যম নুহে, এহা ভারতর সাংস্কৃতিক ঐতিহ্যকু বিশ্ব দরবারে পরিচিত করাইবার এক শক্তিশালী মাধ্যম বলে সমবায় হস্ততন্ত ও বয়নশিল্প মন্ত্রী প্রদীপ বলসামন্ত কইছন্তি। যাজপুর ইন্ডোর স্টাডিয়াম পরিসরের আয়োজিত আন্তর্জাতীয় যোগ দিবস পালন উৎসবরে যোগ দিয়ে সে কহিতিলে নিয়মিত যোগাভ্যাস শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখিবা সহ সুস্থতা পর্যটন এবং রোজগার সৃষ্টিরে মধ্যে সহায়ক হইথায়। প্রায় 500 অধিক ছাত্রছাত্রী মহিলা ও সাধারণ লোক যোগাসন ও প্রাণায়ামে অংশগ্রহণ করে। এসহ রত্নগিরি ঐতিহ্যস্থলরে মধ্যে যোগ দিবস পালন করা যাই। মন্ত্রী প্রতিদিন 20-30 মিনিট যোগাভ্যাস করা সমস্ত পরামর্শ দিয়ে।
3: এই যোগ হচ্ছে রোগর উপশম, তে সমস্ত যোগ করা দরকার। যোগ করা দ্বারা আপনার মানসিক ভারসাম্য রয়ে, স্মরণশক্তি বড়ায়, স্বাস্থ্য সুন্দর স্বাস্থ্য হুয়ে, তা ছড়া আপনার সম্পর্ক জাতি জায়গা ভিতরে হুয়ে, দেশ দেশ ভিতরে জেলা জেলা ভিতরে সম্পর্ক বড়ে এবং পিলা ছাত্র মানুষ মধ্যে ইয়ে অত্যন্ত জরুরি, কারণ তাঁর স্মরণশক্তি দ্বারা মধ্যে পড়ে এবং মানসিক ভারসাম্য সন্তুলিত হয়ে রহলে তাঁর যা পড়ে সব মনে হুয়ে এবং যুবপিঢ়ি মধ্যে দরকার, কারণ সে রাষ্ট্র গঠন ইয়ে মধ্যে বহু সাহায্য করব। মানসিক ভারসাম্য ঠিক রহলে সে কনস্ট্রকটিভ হবে, বহু নূয় নূয় জিনিস সে দেশপাই করেপারে। তো যোগর আবশ্যকতা শরীরপ্রাই সকাল উঠি শোয়া পর্যন্ত সবুলে অ আপনি সমস্তে করা দরকার। এক সুস্থ সমাজ পাই যোগর আবশ্যকতা বহুত আছে।
2: যাজপুর জেলার শিশু শ্রমিক নিয়োজন বিরোধে প্রশাসন পক্ষ ব্যাপক সচেতনতা ও কড়া কার্যানুষ্ঠান জারি রয়েছে। অতিরিক্ত জেলাপাল যুধিষ্ঠির নায়ক সচেতনতা রথ ও রালির শুভারম্ভ করে। জুন 12-19 তারিখ পর্যন্ত সচেতনতা রথ সমস্ত ব্লক ও পৌরাঞ্চল পরিদর্শন করে বিভিন্ন স্থানের চড়াও করে 15 শিশু ও কিশোর শ্রমিক উদ্ধার করা যাইছে। জেলা শিশু সুরক্ষা ইউনিট, চাইল্ড লাইন, রুচিকা ও আসপায়ার সমেত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পুলিশ এতে সহযোগ করে। প্রশাসন পক্ষর 14 বর্ষর কম শিশু এবং 14-18 বর্ষ বয়সর কিশোরঙ্কু বিপদসংকুল কার্যের নিয়োজিত নকরিবাকু সতর্ক করা যাইছে। যাজপুরের বড়চণাস্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রে জেলাস্তরীয় প্রাকৃতিক ও জৈবিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়ে যাইছে। কৃষি বিভাগ আয়োজিত এই কর্মশালায় জৈব

শ্রোতা বন্ধু আপনার শুনেছেন হিন্দি চলচ্চিত্র গীতার কার্যক্রম আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে। এর কণ্ঠশিল্পী অনেক বিশাল, সঙ্গীতকার বিশাল শেখর, চলচ্চিত্র কৃষ্ণা কটেজ।

এই অনবসর আমি এক মহান শিক্ষা দিয়ে প্রভু ও ভক্তঙ্ক সম্পর্ক কেবল দর্শনরে নহে অপেক্ষারে মধ্যে রয়েছে বিরহ ভিতরে মধ্যে প্রেম অছি দূরতা ভিতরে মধ্যে অছে নিকটতা কালিয়া শান্ত আমাকে শিখান্তি জীবনরে কেবে কেবে প্রতীক্ষা মধ্যে আবশ্যক কারণ প্রতীক্ষা পরে মিলুথিবা আনন্দ অধিক গভীর হুয়ে আসন্তু এই অনবসরর পবিত্র অবসরে আমি প্রার্থনা করিবা হে মহাপ্রভু তোমার আশীর্বাদরে আমার জীবনর দুঃখ দূর হেউ ভক্তি প্রেম ও করুণার আলোক সবুঠি বিস্তারিত হেউ।

0: বাজি বিদায় নেওয়া পূর্বরু লিখি রাখুন আমার হ্যালো আকাশবাণী পুরী এর ফোন নম্বর পিন কোড 06752 নম্বর হেউচি 297758 আজি সময় হয়ে যাইছি তবে বিদায় দিন্তু সন্তোষ কো
1: রহুছি জয় জগন্নাথ।
2: শ্রোতা বন্ধু শুনলে কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। কার্যক্রমটিরে উপস্থাপন করে সন্তোষ কুমার লেঙ্কা, প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী পুরী কেন্দ্র প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

0: And in men's cricket, India were 124 in 13.3 overs against England in the first T20 international of the five-match series at the Riverside Ground in Chesterfield Street when reports last came in. Earlier, Indian skipper Shreyas Iyer won the toss and opted to bat first. Spinners Varun Chakravarti and Ravi Bishnoi have returned to the playing 11 for India, while Vaibhav Suryavanshi has been kept on bench. The men in blue will look to bounce back from the shocking 2-0 defeat to Ireland in the last series. And that is the end of this news bulletin.
1: শুনলে ইংরেজির সম্বাদ আকাশবাণী দিল্লি কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুচান আকাশবাণী পুরী কেন্দ্রর প্রচারিত হচ্ছে 103.4 এফএম মাধ্যমে স্টুডিও ঘড়িলে সময় বর্তমান রাতে 11:10 আজ অধিবেশন সমাপ্ত করা পূর্ব কই রাখুছ আগামীকাল প্রাতঃ অধিবেশন কার্যক্রম সূচনা আগামীকাল প্রাতঃ 6:05 শুনেপার ভক্তি নবেদর কার্যক্রম আরাধনা 17:25 ক্ষেত্র মহিমা কার্যক্রম 8:30 সময় শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম আকাশবাণী কটক কেন্দ্রর দিন 10টায় শুনেপারে সূচনা মনোরঞ্জন ধর্মী কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভি পাণিপাগ সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর চাষী ভাই মিলিথিবা সূচনা মোতাবক পুরী এবং এর আখাপাখ অঞ্চলের স্বল্পর মধ্যম ধরনের বর্ষা কিংবা ঘড়ঘড়ি শীত।